0: health and a rich cultural heritage for generations to come.
1: Living beings are a biodiversity. Living beings hoile to jinda thage laga manu hoile be janwar hoile be kas hoile be sob ke jinda thage laga samanikta ki living being hoye. Biological diversity koile to jinda thage laga eto be alag alag kisim sob ke milai gina biodiversity koi thage. Amigan hawa bhal thagi se koile to cow do bhal thage. Hawa do polluted huishi koile to Amigan bimar olai jay. Mati to phal ase, mol ase, pollution hua nai koile to tadibra kiba lagai gina olai gina khabo pare. Mati to pia hui jaisi koile to amigan tadibra iku ola boli no pare. Itu nisina amigan laga jindaki to itu bra bi effect hoi thage. Itu nisina living being aro non living being. Jinda thagya laga saman aro jinda na thagya laga saman ito sob to connection ase ekta na thagile to ito cycle ekta de ekta na thagile to ekta effect hoi jae hawa bia hoile to manu effect hoi jae mati bia hoisi gile to manu ki bhi effect hoi jae hawa bia hoisi gile to janwar khan bhi effect ho jabo pani bia hoile to gas kan manu sob iniga interconnected ase de amigan jungol do bhangai dise sob khotom kurise hoile to na jani kina manu ki he bichi de effect hobo jungol na thakile to janwar bi na thakibo jungol na thakile to example ene hawa bi piya hoi jabo aro janwar bi survive koribo na parbo janwar na thakile to jungol bi thik pra na thakibo janwar na thakile to manu bi thik pra na thakibo সব তো হাওয়া পানি বি ইতোপরা এফেক্ট হয়ে যাব বিয়া হয়ে যাব তো ইতো সব তো ইন্টারকানেক্টেড একটা কি হাত ধরি কিনা একই লোক সার্ভাইভ করা লাগা সিস্টেম আছে ইতো জিন্দাগি তো তো একটা বিয়া হয়েছে বলল তো আস্তে আস্তে পুরা সব চেন তো ভাঙাই ভাঙাই কিনা যাই আছে ইতোপরা আমি কান ইতো পাৰিয়া তাক তৈলে তো নেচার কি কনজার্ভ করে কিনা রাখব লাগে কোয়া তো ইতো লাগা ইম্পর্টেন্স কারণে Nature, biodiversity, forest, jungol, janwar, hawa, mati, pani, ito sob to ekta ke depend kuri kina he thage. Ekta biya hoise koile to sob to biya hoi jabo. Ito karone conserve kuribe. Aro janwar ke pajabe, jungol ke pajabe, hawa ke pajabe, pani ke pajabe, ito kua to ইটো সব তো এনে মিনিং না থাকি কিনা কোয়াটো নহয়
0: As a policy maker, the role of government is crucial in the context of conservation of the environment. By combining policy, management of protected areas, community engagement, and public awareness, the Nagaland government plays a vital role in safeguarding its biodiversity and natural resources.
1: পইলা পৰা আমি গান কমিউনিটিজ আৰু বস্তি বস্তি গানকে জংগল বজাই কিনা ৰাখিবি এনেকা হৈছে বুলিতো গভৰ্ণমেণ্ট পৰাবি মদব কৰিব গৈ কিনা আগে আগে পৰা আমি গান ডিপাৰ্টমেণ্ট ষ্টেট গভৰ্ণমেণ্ট থ্ৰু দ্য ষ্টেট গভৰ্ণমেণ্ট আমি গান কমিউনিটি কনজাৰ্ভ এৰিয়াজ গৈ কিনা জংগল বজাই কিনা ৰাখিছে বুলিতো বস্তি বস্তি গানটো হেল্প কৰি থাকিছে আজিকালি বি এইটো লগা চিষ্টেমটো এনেই যাই আছে তো এইটো লগা চিষ্টেমটো কমিউনিটি রিজার্ভ কই কিনা কোন বস্তি কমিউনিটি রিজার্ভ তো করবলে রিজার্ভ করে কিনা রাখব এই জায়গা তো কনজার্ভ করে কিনা রাখব কই কিনা এই এগ্রিমেন্ট করে থাকে এই কমিউনিটি রিজার্ভ করে কিনা রাখি বলে দিয়ে থাকে আর এইটোর লগা রিজার্ভ করে কিনা রাখিয়া জায়গা লগাতে আলাগ আলাগ ডেভেলপমেন্টাল একটিভিটিস বস্তি দিয়ে হইলে বি অওয়ারনেস প্রোগ্রাম হইলে বি আর এনে ইটো মনিটর করে কিনা পেট্রোলিং করবলে খান লাগা কাম পে ইনে কারণে ডিপার্টমেন্ট পর পাড়িয়া থাকতো হলে তো মদব করে থাকে হেল্প করে থাকে আজিকালি আজি তাক মোর দেন 190 পোস্টে কমিউনিটি রিজার্ভ তো ডিক্লেয়ার করে কিনা স্টেট গভর্নমেন্ট পর ডিক্লেয়ার করে কিনা আছে তো তাতে ওয়াইল্ড লাইফ

0: প্রটেকশন অ্যাক্ট লাগা রুলস আর রেগুলেশন ইমপ্লিমেন্টেশন করে থাকে হইলে এই চুঙ্কুল আর মাটি আর কি কি সব কইলে তো পুষ্টি লাগাই হব এই গভর্নমেন্ট লাগা ওনারশিপ নাই তাতে।
1: Conservation is not just about protecting wildlife. It's about empowering local communities, giving them a stake in the preservation of their natural heritage. The whispers of the wild are growing stronger, and the fight is far from over. We need to amplify these whispers to raise our voices and demand a future where humanity and nature coexist in harmony.
0: Community initiative fi bishi thakise poila pra গভর্নমেন্ট লাগা ইনিশিয়েটিভ কুড়িয়াতো হইলে তো ডিপার্টমেন্ট লাগা ইনিশিয়েটিভটা হইলে তো আগে আগে প্রায় চাই কিনে আইসি বলে তো অরাউন্ড 15-20% আছে ডিপার্টমেন্ট প্রায় ইনিশিয়েট করে কিনে কুড়িয়াতো হইলে নিজের পোস্টিপ্র কমিউনিটিপ্র ইনিশিয়েট করে কিনে এইটু তো বচাই কিনা রাখব লাগে হওয়া পানির কারণে আর ফিউচার জেনারেশন কারণে নইলে তো মাটির কারণে পানির কারণে এই কারণে জন্মর কারণে এনে রাখব হইলে তো মোস্টলি এই কমিউনিটি লেড ইনিশিয়েটিভই থাকিছে আমি কারণ ফোর ফাদার্সপ্র এই ট্রেডিশনেলি ভিলেজ ফরেস্ট করে কিনা রিজার্ভ করে কিনা রাখে এই পুষ্টি বেশি দিয়ে আছে এনে ইমার্জেন্সি টাইমতে পুষ্টি দিয়ে জয়ী ওলাইছে নইলে তো পুষ্টি লাগা কমিউনিটি মরম বনাবলে আছে নইলে তো পুষ্টি দিয়ে এনে ফেমিন নিচিনা ভাত নাপা লাগা এনেকা টাইমতে নইলে তো পুষ্টি লাগা ফেস্টিভেল কারণে কি কি কারণে এই সব জঙ্গলপ্রাইহে ডিপেন্ড করে কিনা লই থাকিছে এই কারণ লাগা টাইমতে ভিলেজ ফরেস্টে কি পাই এই ওলাই কিনা পুষ্টি তো ইউটিলাইজ করে থাকিছে পইলারপরা তো এই ট্রেডিশন লাগাতো আমি কারণে আজি তাকে এই ইউজ করে কিনা আছে তো নাম তো চেঞ্জ হয়েছি বলে কমিউনিটি কনজার্ভ এরিয়া বলার নাম করেছি বলে ভিলেজ ফরেস্টহি আছে এই পুষ্টিপ্র রিজার্ভ করে কিনা রাখে পুষ্টির কারণে এই কি হে কমিউনিটি কনজার্ভ এরিয়া গহনা আছে তো এনে অলমোস্ট অল ভিলেজেস নাগাল্যান্ডে তো নাগা মানুষ তো এনে রিজার্ভ করে কিনা রাখি থাকে কমিউনিটি ইনিশিয়েটিভ করে কিনা আছে তো দাদি তো হইলে তো অল্প সাপোর্টহে দিব লাগে বেশি তো হইলে তো আপনি কান এইটু করবি আপনি কান এইটু করবি না অল্প ডাইরেকশন দিয়েছি বলে তো তাদের তো এনে হয়ে যায় বুঝলি কোনোবা জায়গাতে তো হইলে আমি কান ডিপার্টমেন্টের লই কিনা আইবি এনেকা করব লাগে আমি কান সব কারণে আছে এই এনেকা করব লাগে না অ্যাওয়ারনেস না থাকে লাগা জায়গাখানতে হে বেশি ইনিশিয়েট করে কিনা এই করিয়াতো করবলে ওলাই যাইছে বুঝলে বেশি পরিস্থিত হইলে তো তাই কান নিজের এরিয়াতো কেনা কনজার্ভ করবেন এই জানি কিনে থাকে আপনার এনেকা ইনিশিয়েটিভ তো তাই নিজের হি লই কিনে থাকিছে আলাদা আলাদা প্রজেক্টে বেশি এই করে আছে আমি কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে লই কিনা আলাদা আলাদা ডিপার্টমেন্টের বেশি মদত করে থাকে কনজারভেশন কারণে এগ্রি নালাইট ডিপার্টমেন্ট খান বেশি এনে দেখালা ডিপার্টমেন্ট প্রোগ্রাম দিয়ে হালি থাকে প্রজেক্ট কোনোবা নেপেট লাগা প্রজেক্ট নিচিনা ইন্দো কানাডিয়ান প্রজেক্ট আগে আগে লাগা আর ইয়াতে ফরেস্ট ডিপার্টমেন্ট লাগা এই প্রজেক্ট জায়গা লাগা প্রজেক্টই আছে জার্মানি লাগা প্রজেক্টই আছে এই সব লই কিনা আমি কান ইনিশিয়েটিভটো লই কিনা এটা করে আছে সাকসেস রেটটা এনেই বেশি ভাল করা যাই আছে অ্যাওয়ারনেস কারণে ক্যাম্পেইন কারণে বেশি তো হইলে তো আমি প্রজেক্ট লাগা এক্সপিরিয়েন্সই থাকি আছে এটা তাক তো পুষ্টি পুষ্টি খান লগত করিয়াতো তো পুষ্টি খান লগত এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবলে আছে আপনি কান উইলিং আছে না নাই আচ্ছা গব না নাই এই ফার্স্ট সুতি কিনা হে করে থাকে এই কি ফ্রি প্রায়র ইনফর্ম কনসেন্ট করে থাকে পুষ্টি মানুষের বুঝি কিনা আচ্ছা করেছে বলে তো করব পুষ্টি মানুষের বুঝি কিনা সব তো প্রজেক্ট এনে হবলে আছে তো বুঝি কিনা এই আমি কান কারণে নহব করলে তো তাদের প্রজেক্ট নকরে তো হ্যান্ড হোল্ডিং হইলে তো পুষ্টি মানুষের লগা ডিপেন্ডস অন দ্য উইলিংনেস পুষ্টি মানুষের আশা করেছি বলে তো করব নহব করলে তো আমি গান জবরদস্তি নকরে এগ্রিমেন্ট দিয়ে স্টিক নকরার লগাবে বেশি বার পাই থাকে করব কই কিনা পিছিয়ে ব্যাক ট্রেক করার লগাবে বেশি আহি থাকে পুষ্টি কোনোবা তো কথা নামানে লাগাবে হয়ে যায় নুপুজিয়া লাগাবে হয়ে যায় কোনোবা তো স্টার্ট করেছে

Food intolerance aro allergies laga symptoms tu vomiting, diarrhea, pet bika, skin rashes, chehara jiba aro lips phulija, sas lobole duk pa khan ase. Itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare. Khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi. Itu likha khan tu iniga hobo pare may contain allergen, nohoilebi lactose free, gluten free. খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি যোন খান লেকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আৰু দুধ পৰা বনা সামান খান নাখাব লাগে আৰু গ্লুটেন ইনটলারেন্ট থকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা এলার্জিক ৰিয়েকচনছ বেছি হলে ডক্টৰ লগতে চাই লবি ইটো জানকাৰি দি আছে ফুড সেফটি অথৰিটি নাগালেণ্ড।

0: খান আর নজওয়ান খান লাগায় মাঝতে ইটু খাতু গাউনি মিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিস বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Good morning listeners, itu Akashwani Kohima FM Dragoban 103 MHz par apni gan program huni thakise aru tia ko huniya hobo Hindi film gan program Rumani Geet সো আরজি জেকব আপনি সবকে ওয়েলকাম করে আছে স্বাগত করে আছে নমস্তে আর সালাম কইনে জানাই দিয়ে আছে আপনি খান লাগা ফিডব্যাক সাজেশনস নহলে থটস থাকছি কলে এইটু নম্বরটি লিখিব পারেন 9436805333 আর লিখিব কোনে কোড আছে এফ এম স্পেস এফ ওয়েল লিসনার্স খান প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে পয়লা গীত শুনিব আপনাদেরকে অভিজিৎ আর কবিতা কৃষ্ণ মূর্তি লেখা ওয়াস্তে ফিল্ম আছে মিলান গীত লিখা হয়েছে শামির আর মিউজিক দিয়ে হয়েছে আনন্দ মিলন

প্রোগ্রামটি অকু শুনব আপনার এস পি বালাসুব্রহ্মণ্যম লেখা ওয়াস্তে ফিল্ম আছে হম আপকে হে কোন আর এই গীত লিখে হয়েছে দেবকলি আর মিউজিকটি হয়েছে রাম লক্ষ্মণ।

প্রোগ্রামটি শুনিব আপনাদের কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তি লেখা আসছে। ফিল্ম আছে অগ্নি সাক্ষী আর গীত লিখা হয়েছে সমীর, মিউজিক দিয়া হয়েছে নদীম শ্রবণ।

Hello, dear listeners. আপনি সবকে মরম সালাম জানাই দিয়েছে এইটো আকাশবাণী কোহিমা FM 103.3 MHz আর মই আপনি লগা হোস্ট মীনা বিশ্বকর্মা। আপনি সবকে ওয়েলকাম আছে মাইকী মানুহ আওয়াজ প্রোগ্রাম দি। আজি আপনি শুনিবলে আছে ফক টিউনস মাইকী মানুহ আওয়াজ দি। সবসে পইলা গানা আছে সুমি কথা দি, আর ইটু ফক গানা দু আঘা কচা লেজো পারা গান গা লাগা আছে। এই গানা শুনি কিনা আপনি হান এনজয় করি।

0: আৰু চাউথ বাউণ্ডে হ'লে লাইট আছে। কিন্তু আপনিখান অল্টাৰনেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে অল মিনিষ্টার সিল টু জেল কলোনি চলাব পারে। পিএইচকিউ জংশন পাৰ লৈ মেজর জংশন তো কইলে এতিয়া নর্থ বাউণ্ডে হলে হেভি আছে আৰু সাউথ বাউণ্ডে হলে লাইট আছে। কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিকল টু টি মডেল টু আইজি এই রাস্তা চলাব পারে, নহলে লেডি মাইলস রোড এই রাস্তা চলাব পারে। টিসিপি গেট পাৰ লৈ রাজু পয়েন্ট কইলে এতিয়া নর্থ বাউণ্ডে হলে হেভি আছে আৰু সাউথ বাউণ্ডে হলে লাইট আছে। কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে, নহলে বক কাটিং টু NHAK টু সেন্সেস পয়েন্ট এই রাস্তা চলাব পারে, নহলে ফুলবাড়ি টু খুচিজে গ্রাউন্ড টু টিসিপি টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে। রাজু পয়েন্ট পার লগে সেন্সেস পয়েন্ট হলে এটা নর্থ বাউণ্ডে হলে হেভি আছে আর সাউথ বাউণ্ডে হলে লাইট আছে মডিরেট আছে। কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সেস পয়েন্ট টু NHAK এই রাস্তা চলাব পারে। হাইস্কুল জংশন পাৰ লৈ কিনে সেন্সেস পইণ্ট কইলে এতিয়া নর্থ বাউণ্ডে হলে মডিরেট আছে আর সাউথ বাউণ্ডে হলে লাইট আছে। কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে বেলিগ্রাহাম রোড টু DBS চলাব পারে, নহলে হাইস্কুল জংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে। আর NHAK জংশন পাৰ লৈ কিনে সেন্সেস পইণ্ট কইলে এতিয়া নর্থ বাউণ্ডে হলে মডিরেট আছে আর সাউথ বাউণ্ডে হলে লাইট আছে। কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে TCB গেট টু রাজু পয়েন্ট এই রাস্তায় চলাব পারে। এটা থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট। আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজিতে।
1: ফুড ইনটলারেন্স আর এলার্জিস লাগা সিমটমস টু ভমিটিং, ডায়রিয়া, পেট বিখা, স্কিন র্যাশেস, চেহারা জিবা আর লিপস ফুলি যা, শ্বাস লবলে দুঃখ পা খান আছে, ইটু খান লাগা কারণ তো খা লওয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে। খা লওয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকা তো ভাল পারা পুরি লবি। ইটু লিখা খান তো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন, নহলে বি ল্যাকটোজ ফ্রি, গ্লুটেন ফ্রি। খা লওয়া গাঁতে নামিলা খান তো নাকি নিবি। যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে, আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খান তো আটা ময়দা খান না খাব লাগে। খা লওয়া পারা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড।
2: দওয়াই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁতে বিমার কিসিম ওলাই যায়। আলাগ নহই কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁ নিমিতে পয়সনাস হয়েছে কুইলে ঘুমজোর, উল্টি আর জলপি যায় আর পেট, ছাতি, সুকু, স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে, নাক, মুখ আর গলা খান্তে খুজিলি হয়, শ্বাস লবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকুবি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খান তো সাবলে বিয়া থাকে কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খান তো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁ নোকসান কমতি হব নিমিতে টেঙা ফল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলা বলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
3: FM Dragoban 103 MHz News, music and entertainment. This is FM Dragoban FM 103 MHz.
0: গুড মর্নিং লিসনার্স, এটি আকাশবাণী কোহিমা FM Dragoban 103 MHz পর আপনি প্রোগ্রাম দি থাকে শুনে আছে আর এটা আকো শুনে হব লাইভ ফোন ইন প্রোগ্রাম দ্যাট ইজ হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম কারণে। তো আজি জেকব আপনি সবকে ওয়েলকাম করে আছে, স্বাগত করে আছে, নমস্তে আর সালাম কই না জানাই দিয়ে আছে। আপনি ডাইল করবো পারে এই নম্বরতে 0370-224-3036 এই নম্বরটা ডাইল করে কিনে মানে পুঁচিব পার আর মানে আপনি খানতে কথা বিব এট দ্য সেম টাইম আপনি খান ভাল করিয়া ভাল লাগে গানা আপনি কোন গানা শুনবলে মন আছে মানে কই দি কিনা মানে আপনি খান কারণে বাজাই দিয়া হব। সো লিসনার্স কেন আপনি ফোন কল রুখি থাকা টাইমতে মই পয়লা গীত একটা বাজাই দিয়ে আছে সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল লগা ওয়াস্তে। ফিল্ম আছে 3 ইডিয়টস, গীত লিখিয়া হয়েছে সোয়ানন কিরকিরে আর মিউজিক দিয়া হয়েছে শান্তানু মৈত্রা।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার স্যার।
0: হ্যাঁ নমস্কার।
1: খোলামণি বৰা কৈ আছো স্যার।
0: ওকে, খোলামণি না বৰা?
1: হয়,
0: ওকে
1: বহুত
0: ওকে।
1: দিন পিছতে কল লাগিছে আজি।
0: বহুত দিন পিছতে লাগিছে না? ঠিক আছে
1: হয়,
0: ঠিক আছে। তো কেনেকুৱা আছে?
1: ভাল আছে স্যার। আজি কাম বন কৰি খাই আৰাম কৰি আছো।
0: ওকে ওকে। আপুনি ক'ত,
1: এতিয়া
0: মানে
1: ঘৰৰ
0: জেগাটো
1: কাৰণে
0: ক'ত আছিলে?
1: আজি কহিমাতে কেনেকুৱা আছে স্যার আজি?
0: আজি দিন অলপ ভাল আছে।
1: ইয়াতে পুৰা গৰম, একদম পুৰা ৰ'দ আহি আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। আপুনিতো মানে ক'ত জেগা আছিলে জেগাটো?
1: মই শুনা যাম না, একদম দগাঁও।
0: ওকে ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজি কোনটো গানা শুনিব মন?
1: কোরা কাগজ আছে নেকি?
0: কোরা কাগজ। কি ফিল্ম লাগা আছিলে এইটো?
1: ফিল্ম নাম আছে এইটো, মেরা জীবন কোরা কাগজ।
0: মেৰা জীৱন কোরা কাগজ না?
1: হয়,
0: ওকে, আছে তো এইটো, থাকা নিচিনা আছে। কোরা কাগজ হয় এইটো, আছে কিশোর কুমার লাগা আওয়াজে না?
1: এইটো গানাই এইটো আছে,
0: হয় হয় হয় হয়, আছে আছে।
1: এইটো গানার শুনিব মন আছে।
0: ও শুনাই দিব তো, শুনাই দিব।
1: আচ্ছা,
0: কোনবাকে ডেডিকেট করবো হয়তো গানা?
1: ফার্স্ট আপনি শুনিব, সেকেন্ড টাইম এইটো ভাইকন মুন্ডা, খুব মূল কথা কই থাকে তাই।
0: ওকে ওকে।
1: আৰু সুনিতা বসুমতী আমাৰ ওচৰতে আছে, এইটো ধনশিৰি নদী এইটো ইপাৰ সিপাৰে আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: আৰু বিমল বসুমতাৰীৰ সুনীল ফ্ৰান্সো, ৰকবুলু মেন্থা,
0: ওকে।
1: আৰু আমাৰ পৰিবাৰ ঘন বৰা, ল'ৰা সঞ্জীৱ বৰা,
0: ওকে
1: চবে শুনিম কৈ আছে।
0: ঠিক আছে ঠিক আছে, শুনিব লাগে, চবে শুনিব লাগে। ঠিক আছে ঠিক আছে,
1: কিমানজন শুনি আছে চব জন কৰি আছে।
0: ওকে ঠিক আছে, থেংক ইউ হ'লে আপুনি কল কৰি দিয়াৰ কাৰণে দেই।
1: বাই বাই।
0: বাই বাই। লিজ নুস্কান, এতিয়া শুনিব আপোনালোকে কিশোর কুমার লাগা আওয়াজটি। ফিল্ম আছে কোরা কাগজ।

0: Hello.
1: Hello.
0: Hello.
1: কি আছে খবরটার?
0: ভাল আছে তো, সুনিতা কো আছে?
1: না জানে
0: আচ্ছা
1: না জানে কোন আছে,
0: আচ্ছা আচ্ছা, কবি কিনে গেছে আপনি?
1: একদম বিমার বিমার প্রায় চালু ভালো আছে।
0: কি বিমার হয়েছে?
1: সর্দি জুকাম
0: সর্দি জুকাম,
1: হয়েছে,
0: তো দাওয়াই পানি করিয়া নেই?
1: করেছে
0: আচ্ছা, তো এটা তো ভালো হয়েছে না?
1: হয় স্যার, ভালো আছি দিয়া।
0: তো দোকান দিয়ে আহে না নাহে?
1: না ঘটে আছি দিয়া,
0: ঘটে আছে?
1: হয় স্যার,
0: দোকান দিয়ে নাহে আজিকালি না?
1: যাবো দুই তিন দিন মানে একদম করবো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজ কি গানা শুনি বলে মনে আছে?
1: ঠিক আছে, এটা মনে একজন তো নতুন কিন্তু মানে বলে করেছিল আলোচনা আনা না জানো, জখমি দিল
0: জখমি দিল
1: হয়
0: ধালা না নাকি তোমার ইচ্ছা?
1: আপনি কিন্তু নানি আনো নেই আনে তো আনিব লাগে স্যার, ওটাই ইমনি টাকাটো আছিল এই যায়।
0: ওই বলিবি কোয়া মহানি তুই না টাইম লই লই আপডেট করে হলে অল্প তো।
1: আর আপনি কিন্তু কমে গেছিলেন জাল নবী আনি, আপনি তো এক সাল দিয়েছিলেন বলেছি স্যার, আপনি তো আনাই না আনে না
0: এক সাল তো আনা হলা ইদুল বিসি কই দিছ নাকি এক সাল তো? আচ্ছা জাল আইছে, জাল হালি দিছি দে
1: গাল পূর্ণা মানে মেয়ালা
0: পূর্ণা ওলা তো মোহাম্মদ রফিক খান থাকা তো আকিলা হু মে হাম সফর
1: এটা পূর্ণা আছে স্যার,
0: এটা পূর্ণা আছে না?
1: হ্যাঁ স্যার।
0: তো দুসরা কোন তো উনি জাল মুভি নতুন তো হালে না এটা
1: জখমি দিলবি নাই,
0: জখমি দিলবি নাই
1: জিন্দা দিল
0: একবার সাই সাবো দে জখমি।

0: হেল্ল'
1: হেল্ল'
0: অঁ হেল্ল'
1: অঁ মই বালিপথাৰৰ পৰা চিকাৰী ৰংপাৰ কৈছোঁ আৰু।
0: অঁ আচ্ছা, চিকাৰী ৰংপাৰ না? কেনেকুৱা আছে চিকাৰী ৰংপাৰ?
1: অঁ কেইদিন ভাল আছে আৰু।
0: একদম ভাল না?
1: অঁ ভাল ভাল, এই কাম কৰিছিলে মইতো।
0: অঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: অঁ কি গানে?
0: অ'কে অ'কে, আজি কি গানা?
1: অঁ এটা গান শুনি মানে মন আছে যে।
0: কি গানা, কি ফিল্ম লাগা?
1: এইটো সবচে বড় খিলাড়ি আছে।
0: সবচে বড় খিলাড়ি না? হয় আছে আছে, কোনটো গানা লাগে? হর দিল মে কুমার শানু লাগা?
1: কুমার শানু লাগা।
0: হর দিল মে হাম এইটো কোৱা আছে না? ঠিক আছে, বাজাই দিব।
1: মই বন্ধু কেইটা আছে যে কিহাই ইঞ্চি আছে, আৰু ডাকমা মানচি আছে,
0: অ'কে,
1: যোগেন্দ্ৰ ৰংপি, ৰমেত পত্ৰ,
0: অ'কে,
1: হাইকো মুণ্ডা, ইমানে ছাৰ, আপোনাৰ শুনাবি আৰু।
0: অ'কে ঠিক আছে, শুনাই দিব দেই। অ'কে ধন্যবাদ আপুনি কল কৰি দিয়াৰ কাৰণে।
1: ঠিক আছে।
0: লিষ্টনার্স কাহিনী এটা শুনব আপনাদের, কুমার শানু লাগা ওয়াস্তে ফিল্ম আছে সবচেয়ে বড় খিলাড়ি।

0: हेलो।
1: हेलो सर, नमस्कार।
0: हाँ नमस्कार नमस्कार।
1: हम धेमाजी जुनाई मिसाकी सपोरी से विमल बसुमारे कह आसो सर।
0: अच्छा বিমল বসুমতাৰী না?
1: হয় স্যার।
0: বিমল কেনেকুৱা আছে? ভাল আছে বলা।
1: হয় স্যার, ভাল আছে, মৌসুমও ভালে আছে। আজি
0: আচ্ছা আচ্ছা ঠিকই আছে। তো এইটা
1: আপনার ভাল স্যার?
0: হয় ভালে আছে ভালে আছে।
1: হয় হয় হয়।
0: আজি কোন কোনটো ফিল্ম লাগা গানা শুনি বলে মন আছে আপুনি?
1: আজি স্যার বিশ্ব ফিল্ম আছে।
0: বিচ্ছু না?
1: হয় হয়
0: বিচ্ছু আছে বলা, এইটো হয় বিচ্ছু আছে।
1: বিশ্বর একটা শুনাই দিব, টটে টটে বলি আছে না একটা।
0: টোটে টোটে নাই, অ দিল টোটে টোটে হো গয়া,
1: হয় হয় হয়,
0: এইটো তো আছে। হয়
1: এইটো বজাই দিলে হৈ যাব।
0: ঠিক আছে, বজাই দিব তো শুনি কিনে এনজয় কৰিবি।
1: হয়, মই দিল্লীখাত লম অলপ।
0: ওকে লৈ
1: আমার ফাইকন মুন্ডা আছে, অমল বসুমতারী, সুনিতা বসুমতারী, দেরাসার বসুমতারী, অঞ্জলি বসুমতারী, রমেশ পাত্র,
0: ওকে
1: রাকেশ, ধরমবীর, আর বহুত আমার হুনি থাকা সাথী খান সবকু।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
1: আর আপনাকে স্যার
0: ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ
1: থ্যাংক ইউ, ধন্যবাদ
0: থ্যাংক ইউ।
1: স্যার।
0: ওকে ধন্যবাদ আপনাকে। প্রোগ্রামটি এটা শুনব আপনাদেরকে শ্বেতা শেঠি, হংসরাজ হংস আর খরচ লাগা ওয়াস্টে ফিল্ম আছে বিচ্ছু।

0: Hello.
1: Good afternoon, Jacob sir.
0: Good afternoon. By Kon Munda.
1: Hi, hi. Kine kase?
0: Bhal ase to. Tam last day Korea se apni call.
1: Hi, hi. Ite dekhte kaam te busy ase la. Halle bhi headphone lo kine. To program to huni ase la dey.
0: Ite ha
1: time to paise mane.
0: Thik ase, thik
1: ase. 12:40 khatte hai time to paise mane call kori bolle.
0: Oh, acha, acha, acha. Thik ase to. তো আজি তো লাস্ট গানা হওয়া আপনি লায় হয়
1: হয় হয় কামি বেশি আছে লাস্ট গানা গানা রে এ মুভি লাগা নাম থাকি সে মেরে ইয়ার কি শাদি হে
0: মেরে ইয়ার কি শাদি হে
1: হয় 2002 সাল লাগা মুভি থাকি
0: মেরে মেরে ইয়ার কি শাদি হে আসে তু
1: এতে তাহলে ভি লাগা একবার কবি
0: এক লড়কি আর হাম দোনো জৈসা হমনে সুনা হে জাগে জাগে মেরে ইয়ার কি শাদি হে আর সারা রারা ইমান আছে
1: জাগে জাগে তো বাজাবি একদম ভাল গান একটা আছে সব গানা ভাল থাকি এতে
0: ঠিক আছে বাজাই দিব
1: ডেডিকেশন থাকিব অমল বসুমতারী বিমল বসুমতারী যোগেন্দ্র রংসি রমেশ পাত্র রনু পাত্র রাখি নীলকান্ত শিকারী রংসার অঞ্জলি বসুমতারী সুনীতা বসুমতারী মন্দিরা রকবিলে মেথা দুর্গেশ নাগানপুরি কেবাকে জমির বিরান হান্তে আর যান ভি হনি থেকে রেগুলার লিখা সবকে আর আজ চন্দন স্যার বেরোনিকা ম্যাম রমকি ম্যাম আর আপনি কে ভি থাকি পড়ে দিকে
0: ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ
1: আর একটা জানকারী নিমিত্তে কই দিয়ে আছে মানে আদার স্টেট নর্থ ইস্ট নর্থ ইস্ট পরা মানে আদার স্টেট থাকিছে না এমপি ইউপি
0: হয় হয় হয়
1: তাই এখন ভি কল করে থাকিছে রমেশ প্রজাপতি রাম নরেশ কেশর সিং তাই এখন কবি ডেডিকেট থাকিব আর তাই এখন যে কিছু নাম সারনাম বিল মানে মিস্টেক কইছে তো ভস্ম তারিখ কই আছে মই কই দিবলে কই দিছে মানে এটু অমল বিমল সুনীতা অঞ্জলি তাই মানে ভস্মতারী নহয় তাই লিখা বসুমতারী বসুমতারী কব লাগে ভস্মতারী কলে মানে আমি খান ভি শুনিবলে ভাল নালাগে না
0: বসুমতারী বসুমতারী
1: বসুমতারী তাই তেনেকাহে কবলে মানে জানাই দি আছে
0: ওকে ঠিক আছে
1: বসু বসুমতারী আর মই মই না
0: ঠিক আছে শুনি থাকিবি বজাই দিব লাস্ট গান আছে দে টাইম ভি খতম হয়ে যাচ্ছে ওকে থ্যাংক ইউ ওয়েল প্রোগ্রাম শেষে শুনব লিস্টার্স খান উদিত নারায়ণ আর আলকা ইকনিক আর সোনু নিগম লাগা ওয়াস্তে আছে ফিল্ম আছে মেরে ইয়ার কি শাদি হে আর একটু গীত লোক প্রোগ্রামটি শেষ করে আছে কিন্তু সময় 1 বাজি হওয়ালে আপনি গান শুনি হব FM রেইনবো রিলে প্রোগ্রাম সো স্টে টিউন মানে আপনি গান সবকে উইশ করে আছে হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে কিনা

0: Assam. Ushers from Barin District undertake practical examinations as part of NIOS certification program. Nagaland State Disaster Management Authority issues a weather advisory for period from May 12 to 15, warning of thunderstorms, lightning and rainfall across several districts of the state. That is all we have in this news headlines.
1: FM Tragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: FM
1: 103 MHz.
0: हाँ जी भैया नमस्ते लिसनर्स अपने आप सबके आदि अगो आकाशवाणी एफ एम ट्रैक बन 103 मेगाहर्ट्ज दोबारा स्वागत कर से और यदि समय यदि रियल टाइम दे कोई मा ट्रैफिक लगे जानकारी कुछ ऐसे नॉर्थ बाउंड को लेते तो नॉर्थ फिनी जाला ट्रैफिक डायरेक्शन से और साउथ बाउंड ले साउथ फिनी आया लगा ट्रैफिक डायरेक्शन है टुवर्ड्स बीओसी एंड न्यू मिनिस्टर सील तो यदि मोंकला पीएचक्यू जंक्शन मजुदे और पीएचक्यू जंक्शन टू मेजर जंक्शन मजुदे আহিয়া লাগাবি যা লাগাবি দ্যাট ইজ নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড ট্রাফিক টু লাইটে দেখাই আছে টিসিপিএ আর রাজব পয়েন্ট মাজুদি হলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ডে ট্রাফিক টু মডারেটে আছে ইয়ানি ট্রাফিক টু ইমান কম টিবি নয় নইলিবি ইমান বেশিবি নয় একটা হিসাব দি যায় আছে আলাগ রাস্তা লব গুলি তো টিসিপি টু রাজব পয়েন্ট নইলিবা পক্স কাটিং টু এনএইচএকে টু সেন্সিস পয়েন্ট নইলিবা ফুলবাড়ি টু কুচুজি গ্রাউন্ড টু রাজব পয়েন্ট এই রাস্তা খান লব পারিব রাজু পয়েন্ট টু সেন্সাস পয়েন্ট মাজুদিবে আহিয়া লাগাবি যা লাগাতিবি ট্রাফিক টু লাইটে আছে হাই স্কুল জাংশন টু সেন্সাস পয়েন্ট এই দুটা পয়েন্ট মাজুদিবে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি ট্রাফিক টু লাইটে দেখাই আছে আর এই নিচিনা এন এইচ এ কে জাংশন টু সেন্সাস পয়েন্ট এই দুটা পয়েন্ট মাজুদিবে ট্রাফিক টু লাইটে দেখাই আছে এইটো আছে আপনি হাঙ্গে রিয়েল টাইম দি কহিমা ট্রাফিক লাগা জানকারি আনি দিয়ে আছে বা আকাশবাণী কহিমা ইন কলাবরেশন উইথ কহিমা ট্রাফিক পুলিশ And now, dear lovelies, it's time for us to get on with our second transmission that is starting off right now till 10 p.m. And it is my pleasure to share with you the program summary. So, yes, after I share the summary, we're going to start off with Western music, Artist Choice. It'll be on air till 4 p.m. From 4 to 4:30 p.m., we have the program Local Artists for you. 4:30 to 4:50, it is Rural Connect. 4:50 to 5, we have local artists once again. And 5 to 6, we have the program Kaleidoscope, where you get to listen to an interview in the Senior Citizens program. And yes, we also have an education broadcast, a biology class, and it'll be followed by Western music. So that'll be on air till 6 p.m. 6 p.m. onwards till 7:10 p.m., we have SMS request program in Hindi film songs. 7:10 to 7:20 p.m. It'll be regional news in Nagamis and followed by regional news in English from 7:20 to 7:30 p.m. 7:30 p.m. onwards, we have for you till 8:45 SMS request program in Western Music. 8:45 to 9 p.m. National news in Hindi will be presented to you, followed by national news in English that will be from 9 to 9:15. 9:15 p.m. onwards till 9:30 p.m. we have the program Spotlights for you. 9:30 onwards till 10 p.m. it is the program Duets and Chorus in Hindi Film Songs. And as you all know, we will say our goodbyes or good nights at 10 p.m. Up until that point in time, dear lovelies, I hope you will keep tuning in and be a part of all our programs because we got all your needs for news, music and entertainment wherever you are. So please just stick around and I'll see you very soon with Western Music.

ব্যাস আমি যে হলে পাল পাল গেট খানটা বাজাই দিব, আপনি যে হলে শুনি না, এনজয় করবি না গো, মাংগুর আছে। অ্যান্ড লেটস সি হোয়াট ডু উই হ্যাভ হিয়ার। ওকে, দিস ইজ ফ্রম, লেট মি জাস্ট রিড ইট অ্যাজ দিস ইজ, গুড ইভিনিং আর জে অ্যান্ড অল দ্য লিসনার্স, ভেরি গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। আজি তো বেশি দিন গরম থাকিছে আর ইডিয়াই অলপ ঠান্ডা হয়েছে, হলেও একদম ঠিক বড়া মজা বড়া এফ এম ট্রাক ব্যান্ড প্রোগ্রাম শুনে আছে পিপন বটোসা ডিমাসা ফ্রম জম্মু কিটিমা। দিস ওয়ান ইজ আমা লোমা ভিলেজেস। ওকে পিপন, ভেরি ভেরি গুড ইভিনিং টু, গুড ইভিনিং টু ইউ। ইয়েস, আর আজি লাগা দিন তো ইয়াদিবে অলপ গরম থাকিছে, ইমান তো গরম থাকা নাই পাই বিলিভ, আপনি না জায়গা দিয়ে আর বেশি গরম হয়ে না থাকিব ভাবি আছে। হলিবি চিন্তা নকৰিবি, কানাহান্ত শুনিবি, মাস্তি কৰিবি, ৰিলাক্স কৰিবি, এনজয় কৰিবি, আৰু এইটো নিচিনা আপুনি একদম কুল হৈ যাব না। আই এম প্ৰমিছিং ইউ দেট, জাষ্ট কিপ টিউনিং ইন, অলৰাইট? অলৰাইট লাভলিজ, লেটছ লিচন টু দ্য নেক্সট ট্ৰেক হিয়াৰ, লেটছ সি হোৱাট ইজ ইন ষ্ট'ৰ ফৰ আছ ফৰ নেক্সট সং। অ'কে, দিছ ইজ বেনচন বুন উইথ স্ল' ইট ডাউন।

itu karone classroom de alak alak baca bota thakya to ami khan itu khange chini bole lage special need kwa to iku na hoy itu do additional help ya se ta khange extra modot tina ta khange buji bole tia to ko ase kun hile bi perfect na hoy ki ki laga problem hile bi social intellectual sensory motor na hoy le bi illness itu khan do hiki bole karone duk pai jae ekta teacher ro yat rakhina ki laga tarika chulaina itu bacha laga disability do targe nanamabo itu jani bole lage kumba ase kule bacha laga ability to jani na thake bole lage individual differences technology aids junto bacha ke madot kore bole karone chula bole paribo tar laga sathi kan aro administration kan bar itu bacha laga disability to accept kore bole lage aptitude sob school aro community environment kumba bacha kan do extra special curricular activities itu kan do lagi jabo short term special needs laga ekta example ami kan jani lobo ketho kwa ekta bacha to class 4 te pori thakise aro sal laga majote tai typhoid hui jaise tar school do 2 mahina attend kore bole na pare hui jaise tar deri na jai jai na aro school ja to mathematics aro science laga ekta kotha bi bujhe bole na pare hui jaise tar do lesson bishi miss kori dise alag bacha khan do tar bimar thakya time de hikya to cholai na pari thakise tar laga parents khan pra teacher ke request kuria to adha ghanta spare time dina tar ke hodai morning hiki bole dibi kina itu request kurise tar laga teacher aro sathi khan laga modot pra ketho to itya iku diktar na thakina puri bole pari ase itu short term special needs laga ekta example ase aro itya ami khan ekta long term special needs laga example jani lobole mon thakya to narola to class 3 de puri thakise tar do blackboard te words ekta likha bi dikhibole na pare tar do board pra copy kura time de bishi mistake kuri de tar do tar laga textbook puri bole bi bishi duk pae tar laga teacher do tar ke aro bishi ola attention dibi kuina kui thake huile bi tar laga problem thakya to tar do board te likhina thakya to iku dikhibole na pare tar laga ama baba pra tar laga vision do test kurise tar do low vision thakya to janibole parise tar laga parents kan teacher ke request kuri dia to anti glare board aro dangor print books kan naro lagi dibi kuina itu request kurise tar laga teacher pra alag board to lina aise juntu bichi smooth na hoy aro light to reflect kurina nahe tar kan jute bags kan to lina curtains nishna bi banaise itu pra sunlight to direct board te namare এতিয়া তো নারোলা তো পরিয়া ফালে একু প্রবলেম ফেস না করি না আমি খান দেখে বলে পারিছে এটু একটা এক্সাম্পল আছে লং টার্ম স্পেশাল নিডস লাগা ট্রেডিশনাল স্কুলস আমি খান লাগা দেশ ইন্ডিয়াতে 5 লাখ পৰা বেশি স্কুলস তো বাচ্চা খান লাগা এডুকেশনাল নিডস কারণে বানাই না আছে এটু স্কুলস খান তো নর্মাল বাচ্চা খান কারণে আছে হইলে বি কনস্টিটিউশনাল প্রভিজন পৰা বাচ্চা সবকে ফ্রি আর কম্পালসরি এডুকেশন তো 14 ইয়ার্স তাক দি আছে আর এটু তো ডিসেবল বাচ্চা খান কারণে বি আছে এটু পলিসি পরা এডমিনিস্ট্রেশন স্কুলস আর এডুকেশন ফেসিলিটিস খান ডিসেবল বাচ্চা খান কারণে বি বানাই দিবলে কম্পেল করে দিছে এতিয়া তো স্কুল সব লিগাল প্রভিজন তো পঞ্চিবলে কারণে ইনক্লুসিভ ইন্টারগ্রেটেড স্কুল তো হয়ে যাবলে লাগে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন The National Policy of Education, the RCI Act, the PWD Act, the Sarva Shiksha Abhiyan SSA 2010 Project, the National Goal of India 2020, International Goal of EFA 2015, aro HFA 2015. Itu kan do implementing agencies kange empower kore, specially state laga MHRD aro SSA authorities kan. Itu para বাচ্চা খান যোন তো সাল 6 to 14 ইয়ার্স আছে এইটো খানকে তো ফ্রি আর কম্পালসরি এডুকেশন দিব আর এইটো তো ডিসেবল বাচ্চা খানকে মিলাই না আছে দেশতে নর্মাল স্কুল একটা বি একটা ডিসেবল বাচ্চাকে এডমিশন তো না দিব কি না কবলে না পারিব এইটো লাগা কনটেক্সটে স্কুল সব তো এতিয়া তো ইনক্লুসিভ আর ইন্টারগ্রেটেড স্কুলস হয়ে যাইছে এইটো কারণে এতিয়া তো স্কুল

তে সবসে কমতি হইলে বি একটা টিচার তো থাকিবলে লাগে এটু ডিসেবল বাচ্চা খান কে শিকাবলে কারণে ইনক্লুসিভ নহইলে বি ইন্টারগ্রেটেড এডুকেশন কোয়া লাগা মতলব তো ডিসেবল বাচ্চা আর নর্মাল বাচ্চা একটা একই লোক একই স্কুল দে একই ক্লাসরুম দে পড়িয়া তো আমি খান ইন্টারগ্রেটেড এডুকেশন কই না জানে বাচ্চা একটা লাগা ডিসেবিলিটি তো কিনিকা লা থাকিলে বি তার তো আলাগ বাচ্চা খান নিচনা নহয় না তার তো সাপোর্ট আর প্রভিজনস খান তো লাগি যাব ইনক্লুসিভ এডুকেশন লাগা মেইন ফিচার একটা তো তার খান রেগুলার এডুকেশন সিস্টেম তো ডেভেলপ করি না বাচ্চা খান যুন্তু স্পেশাল নিডস লাগে এটু খানকে এডুকেশন তো দিব কি না এটু মেইন ফিচার একটা আছে ইনক্লুসিভ এডুকেশন তে তো কেরিকুলাম একটিভিটিস খান দে বেশি ফোকাস করে যুন্তু বাচ্চা খান লাগা ক্লাসরুম দে রেলেভেন্ট থাকে সব মানুষ খান কারণে কেরিকুলাম কোয়া তো বাচ্চা খান যুন্তু ডিসএবিলিটিস কি কি থাকে এটু খান সবই করবলে পারেলা তো কোয়াছে আমি খান লাগা সোসাইটি খান তো বাচ্চা খান ডিসএবিলিটি থাকিলে তার খান তো নর্মাল বাচ্চা খান লগতে পড়িব নহইলে বি খেলিব এনেকা নাপারিব ভাবে এটু লাগা এটিটিউড তো আমি খান বেশি দেরি চুলাই না আহি যা কারণে এটু পরা বাচ্চা খান লাগা বিহেভিয়ার বি এফেক্ট করে দিয়ে আছে এটু কারণে তার লাগা সাথী সাথিনী খান তো তার ডিসএবিলিটি থাকিলে তারকে আলাগ নিচনা চাই যায় মানুহ তো ডিসএবিলিটি লাগা মিথস আর মিসকনসেপশনস বেশি আছে কোনবা কোয়া তো ডিসএবিলিটিস তো একজন একজন পরা ফেলি যায় কয়ে কোনবা ভাবিয়া তো আর ডিসএবিলিটিস বাচ্চা খান তো তার খান একটিভিটিস খান তো এনজয় করবলে নাপারে কিনা ভাবে এটু ভাবনা থাকিয়া তো হাতাই দিবলে কারণে এটু তো টিচার লাগা ডিউটি আছে বাচ্চা খান তো ডাঙ্গর একজন মানুষকে চাই না তার লাগা মডেল বানায় এটু কারণে টিচার খান তো একটা ভাল রোল মডেল একটা হই না থাকিবলে লাগে একটা টিচার তো পজিটিভ এটিটিউড থাকিছে বলে তার লাগা স্টুডেন্টস খান তো তারকে চাই না আর ভাল হওয়া ওলা হব কোন কোন বাচ্চা হইলে বি তার লাগা স্কুল ইয়ার্স সময়তে স্পেশাল নিডস তো লাগি যাবলে পারে তার শিকিবলে দুঃখ পা তো আলাগ আলাগ ফ্যাক্টরস বেশি থাকে একটা বাচ্চা তো শুনিবলে দুঃখ পা হিলিবলে কথা কবলে শিকিবলে দেখিবলে এইটো খান লাগা ডিসএবিলিটিস থাকিছে বোলে তার তো স্পেশাল নিডস লাগে এনেকা নহয় ক্লাসরুম সব তো হেটারোজেনাস আছে বাচ্চা খান তো আলাগ আলাগ এবিলিটিস থাকে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ডস সব বাচ্চা তো আলাগ আছে আর স্পেশাল আছে আর দুইটা বাচ্চা তো কেতিয়াবি একই হবলে নাপারিব এইটো কারণে ইউনিকনেস তো নর্মাল অর্ডার আছে কইলে তার খানকে আমি খান কিলে নর্মাল বাচ্চা খান না হয় না ডিসেবল বাচ্চা কিনা জানে একটা ক্লাসরুম দে 40-50 বাচ্চা থাকে তো আমি খান বাচ্চা সব তো আলাগ থাকে একটা টিচার তো এটু ইউনিকনেস তো জানিবলে না পারিছে কইলে তার খানকে শিকিবলে থাকে তো কেতিয়াবি নাপারিব আমি খান জানিবলে পারে তো আর্গুমেন্ট বি বেশি থাকিছে এটু নর্মাল বাচ্চা খান লাগা আর ডিসএবিলিটিস থাকে লাগা বাচ্চা খান লাগা এডুকেশন তো লই না এটুতে তো বেশি আলাগ আলাগ আর্গুমেন্ট বি থাকিব হইলে বি আমি খান জানিবলে পারে তো এটা তো দুনিয়া তো আগিয়ে যাই যা আছে আর আমি খান একজন একজনকে নিচি না দেখাই না সবকে একই লোক থাকি না এটু আলাগ আলাগ পার্সোনালিটিস খান তো একসেপ্ট করিবলে লাগে ন্যাশনাল লিগাল আর মরাল ফ্রেমওয়ার্কস আমি খান লাগা দেশ ইন্ডিয়া মিলাই না এটু খান তো নন ডিসক্রিমিনেটরি স্টেটাস লাগা প্রভিজন তো বানাবলে শুরু করে আছে এটু লাগা তালিকা তো আমি খান ওয়েলকাম করবলে লাগে আর বাচ্চা খান সবকে একই লোক উঠি না স্কুল লাগা ভিতরে হইলে বি বাহারে হইলে বি একই লোক মিলি না থাকিবলে লাগা এফোর্ট তো থাকিবলে লাগে টিচার্স খানকে আরো বেশি এবিলিটিস তো ইকুইপ করি না তার খানকে স্পেশাল নিডস লাগিয়া বাচ্চা খানকে শিকাবলে কারণে গভর্নমেন্টও এফোর্ট ঠালি আছে যেতিয়া বাচ্চা ডিসএবিলিটিস থাকে খান তো স্কুল যুন্তুতে হইলে বি ওয়েলকাম করি না টিচার্স খান পরা একই লগতে খুশি পাই না শিকাব এটু পরা তার লাগা ফুল পটেনশিয়াল তো পৌঁছাবলে পারিব এটু থাকিছে ইন্টারগ্রেটেড এডুকেশন ফর ডিসএবল্ড চিলড্রেন এতিয়া আমি খান কমন ডিজিজেস অফ কেটল এন্ড দেয়ার প্রিভেনশন এটো লাগা উপরে কথা অলপ করে দিয়া শুনি লব কেটল হার্ট হেলথ প্রোগ্রাম তো ইকোনমিক আর পাবলিক হেলথ কারণে বেশি জরুরি একটা আছে বিমারী খান লাগা উপরে ঠিক কন্ট্রোল না থাকিয়া তো গরু খান লাগা ব্রিদিন বেশি সিরিয়াস পড়া এফেক্ট করে দিয়ে

আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়াটু গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে।

0: থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খান্তে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.
3: Good evening, dear listeners. This is Agash from FM Dragoban, and we now present to you the program Kaleidoscope. Today, here at Kaleidoscope, first up, we have the program Senior Citizens, an interview with Sri Razuviso Tetso, and it will be followed by an educational broadcast, a biology class, The Human Eye and the Gullahful World.

0: মধ্যে আমার HOD আমার অপর সাব খান লগতে আমি মিলি খুশি পড়া কাম করে থাকে। আর আমি গে কনফিডেন্সিয়াল ব্রাঞ্চ ইনচার্জ বি করি ইটু, আর ইটুতে গভর্নমেন্ট কাম দরকার সব করে থাকে আর বেশি কাম বি করে থাকে আছে।
1: আপনি কিমান দিন রিসার্ভ করেছেন স্যার?
0: আমি 38 ইয়ার্স 25 মান্থস কাম করেছে আর মই তো 2005 ডিসেম্বর পড়া রিটায়ার হয়েছে এস চিফ ফরম্যান ক্লাস টু গেজেটেড পড়া।
1: তো 35 লং ইয়ার্স না স্যার?
0: হয়।
1: ওকে, এন্ড আপনি 35 ইয়ার্স কাম করে আইছে স্যার, তো আপনি কাম করে আইম দে ড্যুরিং ইয়োর টাইম অফ সার্ভিস একটু চ্যালেঞ্জেস খান থাকিস না আপনি তুক পালা মোমেন্টস খান গুম্বা সার্ভিসতে?
0: আমি সার্ভিস টাইমতে একু দুঃখ নাই কেলে মানে আমার সুপারডিনিয়র অফিসার খান আমি গে বেশি মরম করার কারণে আর আমি যান সাল কাম করেছে বেশি খুশি পড়া মন আরাম পড়া কাম করে আইছে। আর হলিবি ইতিয়া লগত ঈশ্বর মরম পড়া মই লাগা হেলথটো ভাল থাকি আছে দে।
1: দ্যাট ইজ লাভলি টু হিয়ার স্যার। আর চ্যালেঞ্জেস থাকে নিচিনা তুক টাইম থাকে নিচিনা ভাল মেমোরিজই থাকিও তো পাহরিও না পারেলা মেমোরিজ খান না এইটো অল্প কই দিলে ভাল স্যার।
0: কাম করার টাইমতে
1: হয় স্যার,
0: হয় আমি কাম করার টাইমতে আমি বেশি ছোট ছোট হলে বি প্রমোশন বেশি পাইছে। আমি ফর্ম কেরিয়ার পর এইটো অপারেটর পাইছে, অপারেটর পর মেকানিক পাইছে, মেকানিক পর ডেপুটি ফরম্যান পাইছে, ডেপুটি ফরম্যান পর ফরম্যান পাই, ফরম্যান পর আমি চিফ ফরম্যান পাই কেনে আমি এনেকা রিটায়ার হয়েছে।
1: এন্ড স্যার আপনি তো এটা তো রিটায়ার হয়েছেন না, তো রিটায়ারমেন্ট লাইফ তো কিনা আছে?
0: আমি রিটায়ারমেন্ট হয়ে কেনে বেশি খুশি আছে ঈশ্বর মরম পড়া। আমি রিটায়ার হওয়ার লগর লগ আমার NCRCতে আমি গে ঈশ্বর কাম ফেনে পঠাই দিয়ে দিছে। এইটো কারণে আমার তো রিটায়ার হওয়ার পাছত চার্চ কামতে ফুল টাইম এভেঞ্জেলিস্ট NCRC করে লৈছে। আর এতিয়া তো ঈশ্বর মদব পড়া চার্চ মিনিষ্ট্রিতে কাম করে আহা থাকি আছে।
1: আর স্যার আপনি আপনি কাম করালে একটু মিস করে না?
0: আমি একবার বি মিস করা নাই আর আমি আর্লি বি নালই কেনে আর ছুটি বি নালই কেনে আমি ইমান সাল তো খতম হয়েছে। আমি অফিসতে যা তো সাব খান বেশি রেসপন্সিবল দিয়ে এইটার কারণে আমি কামকে বেশি রেসপেক্ট করে কেনে ক্যাজুয়ালি বি নালয় আর্লি বি নালই কেনে এনেকা সাল বি পৌঁছে যাইছে।
1: ওকে, এন্ড স্যার আপনি রিটায়ার হয়েছি খুশি কিলা পজিশন রিটায়ার হয়েছিলেন স্যার?
0: আমি চিফ ফরম্যান।
1: চিফ ফরম্যান না?
0: ওকে
1: ওকে, প্রিন্ট অ্যান্ড স্টেশনারি না স্যার? ওকে, তো এটা আপনি তো রিটায়ার হয়েছে স্যার, তো আপনি লা পিছিয়ে দিয়ে আমানন বি পিছিয়ে থাকিব, তো আপনি আপনি লা টাইম দিয়ে অপারেশন সাকসেসফুল হয়ে না আ নিচিনা তাহানকে বি এনে আউ দি হলে একটু অ্যাডভাইস হলে নাই তাহানকে?
0: আমি আমার লগ কাম করা থাকা মানুষ লগতে কই দিছে কনফিডেন্সিয়াল ব্রাঞ্চ তো গভর্নমেন্ট লাগা দরকার লাগা কাম সদায় আহি থাকিব, সদায় আপনি খান এইটো চুজ থাকিব লাগে কেলে মানে এমার্জেন্সি রাতি দেবি আহিব টাইম না জানি কিনে আহিব হলে বি অফিস টাইম হলে বি নহলে বি আহি কিনে কাম করে থাকিব লাগে দেই বলে আমার পিছে খানকে আমি জানাই কিনে যাই যাইছে।
1: দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল অ্যাডভাইস স্যার। আর এটা তো রিটায়ার হয়েছে স্যার, আপনি ডেইলি লাইফ যে আপনি হবিস কুমা ডেভেলপ করে না আছে না, নইলে ইভেন আফটার রিটায়ারমেন্ট আপনি কুমা অ্যাসোসিয়েশন হব পারে কাউন্সিল দিয়ে হব পারে কাম করেছে নাই স্যার?
0: আমি রিটায়ার নোহোৱা আগেতে আমি ঈশ্বর লগতে প্রার্থনা করে থাকে আমি রিটায়ার হলে আপনার লোকর এভেঞ্জেলিস করব বলে আমি ঈশ্বর প্রার্থনা করার নিচিনা ঈশ্বরও মই ভাবনা নিচিনা আমিকে দিয়ে কেনে আমি এনেকা এভেঞ্জেলিস করেছে। আর এভেঞ্জেলিস করার পাছতে আর সাউথ লাঙ্গামি এরিয়া টিভি বেশি বুকিছে আর আঙ্গামি এরিয়া টিভি আর NCRC টিভি বুকি বুকি আগে এতিয়া লাস্ট আমি আঙ্গামি CRC কাউন্সিলতে আমি এতিয়া চেয়ারম্যান করে আছে।
1: দ্যাট ইজ লাভলি টু হিয়ার স্যার। আর আপনি তো এটা বাচ্চা কি মানে আছে স্যার?
0: আমি বাচ্চা এতিয়া সাতটা আছে,
1: সাতটা
0: মোটা তিনটা আর মাইকী চারটা।
1: সব সাথী হয়েছে না?
0: চারটা সাথী হয়েছে, তিনটা হওয়া নাই।
1: বেশি খুশি হয়েছে শুনি না স্যার। আর স্যার
2: আমার দুজন কিনে লগ পাইছি না এগুলো অল্প
0: খিসে আমার দুজন তো হলে তো মানে হে
3: আমি কান্দ পয়লা দো না
0: দোন
3: আমি কান্দ আন্টি খান
0: কই করে তো
1: আচ্ছা
0: লোভ না পায়
3: লোভ না পায়

0: exam do paper leak kwa karne cancel korise president robert e mormoba national florence nightingale awards to international nurses din di dise nagaland ba birth and death registration to june 8 tarikh pra pura online di bodle koribole ase aro chief secretary sentiangar engine pra article 371a do balbra jani buji bole onurodh korise itia pura khobor National Testing Agency NTA pra NEET UG 2026 examination cancel koribole faisla banaise june to undergraduate medical education de admission karone etum mahina 3 tarikh rakhise ekta social media post thi NTA pra janai disi faisla to students laka ichha aro national examination system laka vishwasti banaise agency pra koise ki sarkar pra mamla do central bureau of investigation lokoti refer kori disi aro paper leak hoisi kwadi ekta comprehensive inquiry koribole faisla banaise NTA director general abhishek singh pra koise ki examination do dobara rakhi kena din kan alag pra janai dibole ase
1: डेट के लिए मैं अभी अपनी टीम के साथ बैठूंगा और अब अगले कुछ दिनों में पूरी शेड्यूल डेट का हम अनाउंस कर देंगे हमारा प्रयास यही रहेगा कि हम कम से कम समय में एग्जाम कर लें जिससे कि जो एकेडमिक कैलेंडर है जो मेडिकल कॉलेजेस का एडमिशन शेड्यूल है वो वायलेट ना हो हम अगले 7 से 10 दिनों के अंदर शेड्यूल बता दें
0: रजिस्ट्रेशन डिटेल्स candidature information or examination centers can may 2026 cycle karne select koria kan botli na koribo agency ra koise ki notun registration na koribo nohole additional examination fee diboli na lage international nurses din tu aji celebrate korekena florence nightingale modern nursing laga founder laga janam anniversary manaise itu din bra nurses laga dangro kam de বিমার লগতে সুরক্ষা রাখিয়া কমিউনিটি হেলথ আর ইকোনমিক উন্নতি কান পেহচান করে আছে এই সাল কারণে থিম দো আওয়ার নার্সেস আওয়ার ফিউচার এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফ হিসাবে রাখি আছে আফসার ডে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুপা ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ডস 2026 পুনরুতা নার্সিং প্রফেশনালস একটা ফাংশন রাষ্ট্রবাদী বাহাবান্তি রাখি কেনা দিয়েছে তাই লাগা মেসেজ দি প্রেসিডেন্ট মুর্মুপা নার্সিং পার্সোনাল আর হেলথ কেয়ার প্রফেশনালস জন বা দেশ লগতে মরম আর মন দি কিনা সেবা করে আছে তাই খান লগতে ট্রিবিউট দিয়ে আছে তারপর কৈছে কি নার্সিং পার্সোনাল পর সেবা লাগা সবসে উচ্চা স্ট্যান্ডার্ডস দেখাই কিনা বেশি সময় দিয়ে সবসে দুঃখ অবিসা দিয়ে কোয়ালিটি হেলথ কেয়ার দিয়া লাগা দরকার কামটো করে আছে International Nurses Day Indi Chief Minister Nipiri Ba Nurses Lokoti Morom Niyom Resilience or Professionalism Lokoti Siva Kuria Karni Tribute Dise Ekta Social Media Post Di Shri Rio Pra Taikan Laga Dedicated Service Pra Healthcare System Laga Sabse Takat Banai Gena Suraksha Aram Aro Bishi Jivan Lokoti Asha Diya Se Greetings Janai Gena Health Minister Paiwang Konyak Pra Nurses Kando সফেদ কাপড়া দি আসলি হিরোস আছে আর তাইখান লাগা সুরক্ষা তাকত আর সেবা কারণে মন খুশি জানাইছে নাগাল্যান্ড ব্রা সব বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন টু পুরো ডিজিটাল সিস্টেম দি আনি বলে আহিয়া মহিনা পরা বদলি করে দিবলে আছে একদম নোটিফিকেশন মে 11 তারিখে ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট বা স্টেট বার্থ এন্ড ডেথ লাগা 100% অনলাইন রেজিস্ট্রেশন দি জুন 1 তারিখ পর লই কিনা বদলি করে বলে জানাই দিছে সব রেজিস্ট্রেশন টু ডিজিগনেটেড CSR ORGI পোর্টাল বা করে বলে আর স্টেট ম্যানুয়াল রেজিস্ট্রেশন দো মে 31st পর না চলাব ডিপার্টমেন্ট বা কইছে কি এইটো পর সাহি ডেটা বিশ্বাস করে বলে পারি আর রিয়েল টাইম রিপোর্টিং সুধার করে কিনা নাকলি আর ধোকা বাজি কান রক্ষা চিফ সেক্রেটারি নাগাল্যান্ড সেন্টিয়াংর এমজেন ব্রা কৈছে কি আর্টিকল 371A এটা কনস্টিটিউশনাল প্রভিশন হয়ে কিনা নাগা মানুষ লাগা ট্রেডিশনাল আর কাস্টমারি আইডেন্টিটি বজায় রাখি থাকি আছে কিন্তু বেশি ব্রা গালডিব্রা জানে কিনা গালডিব্রা বজায় দিয়ে আছে তাইপরা আর্টিকল 371A আর দ নাগাল্যান্ড ভিলেজ কাউন্সিল অ্যাক্ট 1978 একটা সেমিনারটি গোঠা করেছে যন্ত আউ সেন্টেনব্রা মুকুকচংটি আজি চর্চা করেছে শ্রী ইমজেনব্রা কৈছে কি আর্টিকল 371A টেম্পোরারি ট্রান্সেশনাল প্রভিশন একটা আছে আর কানুন আর সমাজ লাগা দরকার হিসাবে অ্যাডাপ্ট করব লাগে তারপর কৈছে কি সমাজ বদলি করবলে কারণে কানুন খান হাতিয়ার হিসাবে চলাই আছে আর ভাল গভর্নেন্স পাবলিক ওয়েলফেয়ার আর উন্নতি ঠিক হিসাব ইমপ্লিমেন্ট করিয়া উপরে থাকি আছে মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট এন্ড এস আই আর ডি মজুবু জামিয়ার আর লিগাল এক্সপার্টসরা অফিসার দি কথা করেছে

0: আকাশবাণী কোহিমাৰ পৰা আপুনি খান লগতে খবৰ আনি দি আছে। তাজা খবৰ শুনিবৰ কাৰণে আমি খান লগা এক চেণ্ডেলছ এ আই আৰ নিউজ চেলাৰ্ছ আৰু এ আই আৰ আণ্ডাৰস্কোৰ কোহিমা দি ফলো কৰিবি। আপুনি খান বা এইটো খবৰ দিও নিউজ অন ইয়াৰ এপ আৰু ইউটিউব চেনেল এ আই আৰ নিউজ কোহিমাৰ পৰা শুনিবলৈ পাব। ৱেলকাম বেক। আপুনি খান চাম লগা খবৰ শুনি আছে। সিনিয়র বিজেপি লিডার হিমন্ত বিশ্ব শর্মা বা দুসরাবার টার্ম কারণে আসামলকা চিফ মিনিষ্টার হিসাবে আজি শপথ লয়েছে। চারটা এমএলএস খানপাড়া ক্যাবিনেট মিনিষ্টার হিসাবে শপথ লয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিছুমান ইউনিয়ন মিনিষ্টার্স আর এনডিএ রুল স্টেটস পরা চিফ মিনিষ্টার্স দি নাগাল্যান্ড লগা নিপিউরি মিলাই কিনে সেরেমনি দি যোগ লয়েছে। শ্রী রিও পরা শ্রী শর্মা আর তার লগা কাউন্সিল অফ মিনিষ্টার্স লগতে কামিয়াব টেনিয়র হবলি আর আসাম কারণে শান্তি আর আগে বাড়াবলে উইশেস জানাই দিছে। ডেপুটি চিফ মিনিষ্টার্স টি আর জেলিয়াং আর ইয়েনথং পেটন পরা ভি যোগ লই কিনে কংগ্রেচুলেশনস দিছে। নাগাল্যান্ড পিটেটো ফেস্টিভেল 2026 লাগা দিসরা এডিশন টু মে 15 তারিখ জাখামা ভিলেজ লোকাল গ্রাউন্ডে এগ্রি ট্রেড পটেন্সিয়াল লাগা থিম নিচেটি রাখবিল আছে। জাখামা ভিলেজ কাউন্সিল কোহিমা পর আজ একটা প্রেস কনফারেন্স রাখিয়া সময় ইদে জানাই দিছে। অর্গানাইজার্স পরা কৈছে কি ফেস্টিভেল পর এগ্রিকালচার তো লাভ থাকিয়া আর সাস্টেইনেবল সেক্টর হিসাবে বাড়াই কিনা কিষাণ খান মার্কেট টেকনোলজি আর ব্যাপার সুবিধার লগতে জড়াই দিয়ে আছে। অফিসার পর মডার্ন এগ্রিকালচারাল আদাত আর ভাল হার্ভেস্ট কারণে জাননি দিয়া আর ট্রেনিং প্রোগ্রামস কারণে মনোথাই দিয়ে আছে।
1: This year we'll be having a number of seminars. Number one is demonstration on usage of biofertilizers by BioLab Medzipema. Second will be a group of experts from UNET will be there and give training on how to give access to government schemes and financial benefits. Third will be from ATMA under Agriculture Department. They will be given a demonstration on banana chips. Fourth will be a workshop on coffee plantation and economic point of view by the Land Resources Department, and fifth, Entrepreneurship Awareness Program with special reference to CMMFI by IDEM.
0: Organizers by Janai Sikh is of Milagina 64 stalls day, organic produce, food, handicrafts or handloom stalls Milagina Idusal register Kurise. পিটেটোস লাগা 20,000 কিলোগ্রামস নিচিনা দো ফেস্টিভেল দি রাখি কিনা 5,000 বা 7,000 নিচিনা মানুহ খান আহি বলে উমিদ আছে। ইন্ডিজিনাস গেমস লগতে প্রাইসেস রাখি কিনা সেলিব্রেশন লাগা ভাগ দি যোগা করবল আছে। মানুহ খান মুকুকচুং আর ফেক ডিস্ট্রিক্ট পরা ফেস্টিভেল দি ভাগ লোবল আছে। অর্গানাইজার্স পরা ইডো সাল হার্ভেস্ট ভালো বলে উমিদ জানাই কিনা যা সাল সুখা সিজন সময় দি 15 লাখ টাকা নিচিনা বিক্রি করিয়া লগতে চাইলে ইডোবার মৌসুম ভাল হয়ে কিনা বিক্রি বেশি ভালো বলে আশা জানাইছে। নাগাল্যান্ড স্টাফ সিলেকশন বোর্ড পরা কম্বাইন্ড স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন CSRE 2025 লাগা রিজাল্ট জানাই কিনা স্টেট সরকারে যদি আলাগ আলাগ পোস্টে ভর্তি করবলে আছে। রিজাল্টস বোর্ড লাগা ওয়েবসাইট nssb.nagaland.gov.in বা চাবলে পারিব। আর নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NSDMA পরা কিছুমান ডিস্ট্রিক্টস দি মে 15 তারিখ তাক প্রখন হবলে দেখাইছে। একটা ওয়েদার এডভাইজারি দি NSDMA পরা কৈছে কি তুফান লগত মডারেট প্রখন তো কালি কিছুমান ডিস্ট্রিক্টস দি কহেমা চুমুকটিমা ডিমাপুর পেরেন ওখা মুগকচং মন লংলিং আর চিমিনিউ দি হবলে আছে। মে 14 দি এইটো নিচিনা অবস্থা তো জারি যাই কিনা লংলিং দি মডারেট পরা ভারী প্রখন তো জায়গা জায়গা দি হবলে আছে। মে 15 তারিখ হালকা পর মডারেট প্রখণ্ড কিছুমান ডিস্ট্রিক্টস হবলে আর মন দি মডারেট পর ভারী প্রখণ্ড হবলে আছে। এইটো কারণে NSDMA পর জানতাখান লগতে তুফান সময় দি সাবধান থাকি কিনা খাস নিচি দি না যাবলে নহলে ইলেকট্রিক পুল সামনে না যাবলে সালা দিছে। অথরিটি পর জমা পানি জমা হবলে পার পানি হবলে আর মাটি গিরবলে খাতরা খান জানাইছে। খবর শেষতে হেডলাইন্স দুবার জানাই দি আছে। আন্ডারগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এডমিশন কারণে নিট এক্সাম তো পেপার লিক হওয়ার কারণে ক্যান্সেল করে দিছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বা ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ডস তো ইন্টারন্যাশনাল নার্সেস ডে দি দিছে। নাগাল্যান্ড বা বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন তো জুন 1 তারিখ পর পুরো অনলাইন দিয়ে বদলি করবল আছে। আর চিফ সেক্রেটারি সেন্টিয়ার ইঞ্জিন বা আর্টিকল 371A ভাল বা জানি বুঝি বলে অনুরোধ করেছে। আর এইটার লগত আজ সামলগা খবর ইমানটি শেষ করে আছে। শুনে থাকবে আহিয়াকালি পুজো 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে। গুড নাইট।

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়া গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়া ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: দমাই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁওতে বিমার কিসিম ওলাই যায়। আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপি খাইলেতো আমখান লাগা কলিজা আর দুসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায়। কেমিক্যাল ইটুতে আর্সেনিক আর ফসফরাস হাইড্রাইড থাকে আর ইটু খাই কিনে গাঁও নিমিতে পয়সনাস হয়েছে কইলে ঘুমজোর, উল্টি আর জলপি যায় আর পেট, ছাতি, সুকু, স্কিন খান্তে জুলিয়া নিচিনা লাগে, নাক, মুখ আর গলা খান্তে খুজিলি হয়, শ্বাস লোবলে দুপি পাই যায় আর মানু লাগা সুকু বি বিয়া করে দিয়ে। দাওয়াই নাচুলা টেঙা ফল খানতো সাবলে বিয়া থাকে, কিন্তু সাবলে একদম সুন্দর থাকা খানতো ক্যালসিয়াম কার্বাইড চলাই কেনে পাকিবলে দিয়া খান হব পারে। আমাখান লাগা গাঁও নোকসান কমতি হব নিমিতে টেঙা ফল খান খা লওয়া আগে সদায় ভাল পারা তোলাবলে ইয়াদ করিবি। ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড পড়া পাবলিক ইন্টারেস্ট নিমিতে ইস্যু করে দিয়ে আছে।
2: FM Dragoban 103 MHz, news, music and entertainment. FM Dragoban FM 103 MHz.
3: Hello lovelies, a very good evening to all of you. I'm your Jerongti, welcoming you to another brand new edition of SMS Request program here in Western Music. And yes, I am indeed very happy to be here with all of you. And one more reason to be even happier about is because I will get to listen to your song choices. And you can help me by sending me a text to the number 943-680-5333. 943-680-5333. That is where you can reach me with the song of your choice. Or the songs of your choice, because you can send multiple options for me to just make sure that your request gets played. And also, if you have a dedication in mind, you can mention that as well. And if you will mention your name, that will be awesome. So that's very simple. Just send us a text. You don't need to send it through WhatsApp or through other internet means. It's just a simple SMS text to the number 943-680-5333. That is the number where you can reach us. We're live here from Kohima. This is from the studio of Agashwan FM Dragoban. And yes, it's going to be all in real time. We're going to enjoy, have a lovely time and listen to your song choices. So do not wait for anyone or anything. Just pick up your phone and send it away right now. And also, yes, I hope you're all having a wonderful evening out there. I hope the day has been relaxing. I hope the day has brought joy to your life, all right? I just want the best for all of you. Now, with that being said, as I eagerly wait for your messages, we have Dua Lipa here with the song Physical.